Monastery in 1968, Independence Day, প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে হলো, তখন আমি দিল্লিতে, তখন আমার মোটি 7 বছর বয়স, কিন্তু আমার এখনো সেই মনে আছে, নিম জল না নিম বসে আছি, আমরা তাকে রাউন্ড দিয়ে আমরা বাচ্চারা নিচে ছিলাম, এখনো সেটা আমার মনে আছে, জলটা নিম হাতটা নিয়ে দিচ্ছিল। এইটাই মনে পড়ে ছোটবেলাকার কথা, যে ছোটবেলার অনেক ফ্রিডম ছিল, মনে যা খুশি তাই ছিল। আমার বাবা কখনো আমার স্বাধীনতায় হাত দেয়নি। আমার বাবা একটা ওয়ান্ডারফুল ম্যান ছিল, যেমনি তার চেহারা একদম দেখবার মতন ছিল, আর তেমনি তার ভাব ভাব কথাবার্তা 100টা লোকের মধ্যে তাকে চিনে নেওয়া যায়, এরকম তার চেহারা ছিল। আর কথাবার্তাও খুব ভালো ছিল, সে কোনদিন কোনো বাধা দেয়নি, আর একদম উইদাউট এনি নোটিসে সে চলে যায়। 81 ইয়ার্স ছিল তার যখন চলে যায়। সেই জন্য সেই ফ্রিডমটা সবসময় খুব ফিল করি, আর কিন্তু আমার খালি মনে হয় ছোটবেলায় যে ফ্রিডমটা পেয়েছি সেই ফ্রিডমটা বজায় থাকবে। যদি বিয়ে টুয়ে না করতে পারতাম, যদি সেই ফ্রিডমটাই বজায় থাকতো, তাহলে হয়তো পৃথিবীটাকে জানবার আরও সুযোগ পেতাম। এই ঘর খুঁড়ে পড়ে থাকতে মাঝে মাঝে একটু খারাপ লাগে, মনে হয় এই লোকে ও ওই লোক এরকম করছে, ওই লোক এরকম করছে, আমিও তো করতে পারতাম, সেই রকম আর কি। আমারও তাই মনে হয় যে কেউ যদি কারা সবাই ইয়ং পিপলদের জন্য যারা নিজেরা যদি স্বাধীনভাবে থেকে ওই সব কিছু নিজের ইচ্ছে পূরণ করতে পারে, তার থেকে বেটার কিছু হতে পারে না। সংসারে ঢুকলেই 100টা জিনিস টানে করতে হয়, বাউন্ড টু ডু, ডিউটির মধ্যে পড়ে যেতে হয়। এটা আমার মত, জানি না সবাই।